0: আরে রেনচে
1: আমাকে দুলি রিমো
0: আরে কোন ট্রান্সফর্ম মাইকন নি বলে খত কত নরা তা না থাকর তো ইওরা মাস মাছে কা সাখা না হয় আয়া
1: আমা আমা তা সো সো সো ওলে চুই রে কোন ট্রান্সফর্ম মাইকন না তা জি নিয়া কোয়া তা চামাস গরিয়া
0: আ আরে কোন ট্রান্সফর্ম মাইকন তা সাগজি জিগেরা দাও না তা মর গাঙ্গো নি গরা তেজ কি সুমতে চিখচিজ গরা তা আয়া না গামো সুঙ্গ লখতে না কেনি আদিকচিজ জোগনো চোমকসা সে কি চোচ
2: চিতিরা তা মরগে খরমো থেমকিনি মারাম বাপ তমুরক
1: ama dengi e zi anige na nguzu chiga sozoki
0: marke nga nga yeg chimoz gondig tan ikhin da
1: ama nga mumaz ni na na nila na ama menkana chi chu zi ta na ta dar chiga lo sunur ya aka
0: oy
1: na menkan ti ni na ta neli menchi kuna chu kuzi ni ku mo zi na je kon sa cha ti mi ni na chu khalo sa cha ti na ta busan chu mari ba
0: jo gu ga la nga golo kar mo nga na chu zu na cha zu khalo ngor ak cholo gor ak ट्रांसफॉर्म माइकन नेता शांचिन योंग न्यामले मानजी गुना चोकया मानरन डार काजे मेक ng gamura ngani ga tane den tok chik karnga dan ta arang ki ta gormo stongs gara kumar gu ta ya
1: ama ta chosung gi ta chosung gi ta nila nang ka ta na on sa ma chri ta shin jugu jri te
0: ya ta chun jo na ma song kong a khapar zga ta tang tang jinar ha go na pa ma ri nya chera thim me thim yok
1: ama ta ma zmo ni re
0: mang go
1: ama ma na na che men khang na khapar ta shi
0: ততা দেখি আছি ঠিক থ গ দন সম জল দন গ থ দন দন দর
3: কং ল খাক না না চং সং মান লম রিন জর পগ নল সং না চং সং মান লম চং জ জং খম ছ না চং সং মান ল